একটা সচুরা শরীর লক্ষ্মী দেবু শিখ পিতা করছিস খুশি গুলি পাবে bisa jadi keturunan keluar apa sih keluar? Oh, terkolot-kolot.